बारह मिनट गुजर गया है, बारह मिनट गुजर गया है, ग्यारह बजकर, हाँ ठीक आपने सुने कि बारह मिनट गुजर गया है, ग्यारह बजकर, शनिवार के सुबह की कार्यक्रम आप तक नशर किया जाता है। और आज भी कितने बढ़िया दिन है, तारीख भी बहुत बढ़िया है, सुनो तो 10 तारीख है और 10वां महीना है, या तीन द है 3 अक्टूबर 2026, 13 over 11 op deze mooie zaterdagochtend nog steeds. Het is wel een beetje regenachtig, ook een beetje fris, dus u weet het zeker wat u te wachten staat en wat u moet doen. Ja, wat u moet doen is gewoon als u naar buiten gaat, lekker warm aankleden. Een paraplu meenemen als u geen capuchon hebt in uw jas. En voor de kou ook goed aankleden, desnoods een winterjas. Het overbruggen is een beetje moeilijk gewend zijn. Met het warme weer luchtig aandoen en nu moeten we weer dubbele kleding gaan aandoen. Dat is ook even wennen voor de komende koude dagen. Ik weet, het voelt niet prettig dubbele kleren aandoen, maar om jezelf te beschermen is dat wel nodig. Want het kou van Nederland is heel andere kou dan van andere land. Ja, als u niet oppast, kunt u echt pijn van krijgen. En het kan ook zijn dat u dan, ja, reuma kan oplopen. En reuma heb je in verschillende vormen. आज आखिरी दिन है इस साल का, और जो आपको पता है पितरपक्ष भी चल रहा है, तो आज लास्ट पितरपक्ष के दिन है। विनती प्रार्थना भी करें अपने पितरों से कि वो भी वापस जाए। और कल से नवरात्रम शुरू हो जाएगा। आप सभी को नवरात्रम के भी हार्दिक से शुभकामनाएं पेश हो रहा है।